0: ওয়াতি নিজি নুপ্রাতিকা নেবাজোয়া মাছি লোচান চিপে জেখন নুপাতং সেনখন দেতং লায়ং নেজি ইবে ঠগরনিয়েন দংনি তা খতুন জগু লোচান চিপে সেনখন লা দোকর মংছন চিগু ngasulan jingkin cha chongchong kha je gi chonda cho thag non sen chu gu ko nomi ta tong ne chang u bo wa gu ko kong kong tha chi je de na chonda cho nom ma pin chen para je dang chen ri tong song lo pye ri cha ji de thag cha lo yong jara cha chin ka chin she yin ba ma hi pye lin ba yan de ra tin pha ma tong thag para le mo mong chang che na thag sen chu khu bo yong ta tong tha ba ma ji ye mon nu pa nyam bian ni jing heng gu yong chi tha yong gu pha me jen da thag no wa chi po tong ka yong bo yong tha chi gu
1: Zaji denja la donang xie de, mang yong de tang yong wa xie ge.
2: Zaji denja zi ma la zu ni, qian zang chu dong mang bo de tang yong wa xie ge.
0: Xin ge nang ba, ba chang da ra li ge xie zhen ji, ma tian ne nga zuo lin qin xin ru.